তোরারা, জানা মালায়া যাই রে লাল তোরারা, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, দিন দিনা জিন্দা কি সারা খুনে ভাইরাজ, দিন দিনা জিন্দা কি সারা খুনে ভাইরাজ, হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম, মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

লায়ো ভোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি ভোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি জেঠো ছোরো ভান্সা উতা হেবা তিমরা চিচি ছাইনা ভালো ভালে দেখি রুনসন মাখা মিচি ছাইনা ভালো ভালে দেখি রুনসা আখা মিচি।

0: ভাগ্যেই হোক না তা পূর্ব জানামাকো যদি দিনু বের ছাই ছাড়ে এসু হার দেব আজ মেরো ভগবান কে কে নগরিনু গরে
1: মাঝিকা ধরা মাই বড়ি কন রায়েন তিমাছে গন দাপনি ঘুমদাই একদিন দাই পর সরিষে আয়ে পুকে তারি দেও মলাই পারি আইলে জানছো ভনে থে জসাই মাঝি অলমলা মাই থিয় রাউসালে ছোরি পঠায় তসাই
0: আরে পর্বত ফের তরাই হারু সব নেপালী দেশি তলাক ছোরি ফেলি নাকি পালো বহু না গায়ে চার জাতি বাহু কাশী মোলা মোলি না গয়ে হারম কুমারী।